শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে।

সেপ্টেম্বর বুধবার জাপান সময় রাত 12টার খবর। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। টাইফুন দুজুয়ান জাপানের কান্তো এবং টোকিওর দ্বীপ অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ঘটিয়েছে। এর ফলে ব্যাপক বন্যা এবং ভূমিধস দেখা দিয়েছে। দুজুয়ান এখন জাপান থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে, তবে আবহাওয়া কর্মকর্তারা জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সকালে চিবা জেলার সাকুরা শহরের একটি আবাসিক এলাকার কিছু অংশে জলমগ্নতা দেখা দিয়েছে। উল্লেখ্য, কানাগাওয়া এবং চিবা জেলায় একাধিক ভূমিধসের ঘটনায় 6 জন নিহত হয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন। অধিবেশনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার রাতে তাকায়ুচি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রথমবারের মতো সাধারণ পরিষদে ভাষণ দেবেন। জাপান ত্যাগের আগে তাকায়ুচি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেন, আমি উত্তর কোরিয়ার অপহরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলার পদক্ষেপের গুরুত্ব, আইনের শাসন এবং জাতিসংঘ সংস্কারের প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয় তুলে ধরতে চাই। তাকায়ুচি আরও বলেন, তিনি একটি অবাধ এবং উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য জাপানের আগ্রহ প্রকাশ করতে চান। তিনি জ্বালানি সরবরাহ শৃঙ্খল শক্তিশালীকরণ, গ্লোবাল সাউথের সাথে সহযোগিতা এবং এআই ও অন্যান্য প্রযুক্তি থেকে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলার মতো বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার জন্য বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাবেন। উল্লেখ্য, গত মে মাসে ট্রাম্পের চীন সফরের পর এটি হল চলতি বছরে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার দ্বিতীয় শীর্ষ সম্মেলন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন সাংবাদিকদের বলেছেন যে দুই নেতা বিশ্বের প্রধান বিষয়গুলো নিয়ে মতবিনিময় করবেন। তিনি বলেন, 6 মাসের ব্যবধানে দুই প্রেসিডেন্টের সফর বিনিময় একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তিনি আরও বলেন, চীন কৌশলগত স্থিতিশীলতার জন্য চীন মার্কিন গঠনমূলক সম্পর্কের মাত্রা সমৃদ্ধ করতে, সংলাপ ও সহযোগিতা জোরদার করতে এবং মতপার্থক্য যথাযথভাবে সামাল দিতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করবে। ট্রাম্প শীর্ষ বৈঠকের আলোচ্য সূচিতে কৃত্রিম বুদ্ধিমত্তা অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এই ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য দুটি দেশই পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছে। একই সাথে অর্থনৈতিক এবং বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়গুলো থাকবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে নভেম্বর মাসে মেয়াদ শেষ হতে যাওয়া বর্তমান যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ বিরতিও অন্তর্ভুক্ত রয়েছে। দুই নেতা তাইওয়ান এবং ইরানের পরিস্থিতি নিয়েও মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং চীনের নেতৃবৃন্দের মধ্যে শীর্ষ বৈঠকের আগে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে চীনের কাছে একটি নোটিফিকেশন ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন। রবিবার নিউ ইয়র্কে চীনের উপ প্রধানমন্ত্রী হ লিফং এর সাথে বৈঠকের পর বেসেন্ট সাংবাদিকদের সাথে কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে অনুষ্ঠেয় শীর্ষ বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বাণিজ্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। বেসেন্ট জানিয়েছেন যে জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত বিষয়ের জন্য মার্কিন পক্ষ যুক্তরাষ্ট্র চীন কৃত্রিম বুদ্ধিমত্তা সংলাপের প্রস্তাব দিয়েছে। তিনি আরো বলেন যে বিশ্বের এক নম্বর এবং দুই নম্বর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শক্তির

0: পারস্পরিক স্বচ্ছতার দিকে আরও এগিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ কূটনীতিকরা উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিয়ন সোমবার নিউ ইয়র্কে বৈঠক করেন, যেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক চলছে। তারা পুনরায় নিশ্চিত করেন যে তিনটি দেশ বাস্তবসম্মত উপায়ে একসঙ্গে কাজ করে যাবে, কারণ এ ধরনের ত্রিপক্ষীয় সহযোগিতাই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার চাবিকাঠি। দক্ষিণ পূর্ব এশিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ ত্রাণ প্রচেষ্টা এবং আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের প্রতি সমর্থন বাড়াতে তারা সম্মত হয়েছেন। তারা তিনজন এও পুনর্ব্যক্ত করেন যে ভারত প্রশান্ত মহাসাগরীয় ও অন্যান্য অঞ্চলে পরবর্তী প্রজন্মের পারমাণবিক চুল্লি বা ক্ষুদ্র মডিউলার চুল্লি স্থাপনের পরিকল্পনা ত্বরান্বিত করতে তারা সহযোগিতা করবেন। উত্তর কোরিয়া প্রসঙ্গে কর্মকর্তারা অপহরণ সমস্যার অবিলম্বে সমাধানের পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা অনুযায়ী দেশটির সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা উত্তর কোরিয়ার সাইবার সম্পর্কিত কার্যকলাপ মোকাবিলায় ত্রিপক্ষীয় সহযোগিতাও পুনর্ব্যক্ত করেন, যে কার্যকলাপগুলো দেশটির পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের জন্য রাজস্ব তৈরি করে। চীনের কথা মাথায় রেখে তারা তিনজন এই অঞ্চলের এমন পরিস্থিতির মোকাবিলায় কি করা যায় তা নিয়ে আলোচনা করেন, যেখানে বল প্রয়োগ বা জবরদস্তির মাধ্যমে একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। তারা তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী গত মাসের বিধ্বংসী আকস্মিক বন্যা থেকে নেপালের উত্তরণের যাত্রায় দীর্ঘমেয়াদে দেশটিকে সমর্থন দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের পাশাপাশি পৃথকভাবে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠক করার সময় মোতেগি তোশিমিৎসু এই পরিকল্পনাটির কথা জানান। মোতেগি বলেন, জাপান নেপালের জন্য জরুরি পদক্ষেপের পাশাপাশি মধ্যম ও দীর্ঘ মেয়াদী সহায়তা সহ সম্ভব সবকিছু করতে চায়। মোতেগি ধারাবাহিকভাবে একাধিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নেপালের জাতি গঠনের প্রচেষ্টায় সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও দেন। তিনি অবকাঠামোগত উন্নয়ন এবং দেশীয় শিল্পের বিকাশের কথা উল্লেখ করেন।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কনিচুয়া, কেমন আছেন শ্রোতা বন্ধু? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: সঙ্গে আছি আমি হিরক খান। জাপানি শেখার এই আনন্দময় ভ্রমণে আমাদের সঙ্গী আজ আপনারা সবাই।
0: আজ এই আসরের 30তম পাঠে আমরা শিখব জাপানিতে কিভাবে ঘটে যাওয়া বা ঘটতে যাওয়া একাধিক কর্মকাণ্ডের কথা একটি বাক্যের মাধ্যমে প্রকাশ করা যায়।
1: আমাদের এই অনুষ্ঠানের মূল চরিত্র ভিয়েতনামি মেয়ে তাম, একই ভাড়াটে বাড়িতে বসবাসকারী চীনা ফটোগ্রাফার মিয়ার সঙ্গে আজ এসেছে একটি ক্যাফেতে। ইউকি নামের একজন জাপানি সঙ্গীত শিক্ষার্থীর সঙ্গে ভিয়েতনামে তামের দেখা হয়েছিল, সে কথাই আজ সে জানাচ্ছে।
0: তাহলে চলুন শুনি 30তম পাঠের কথোপকথন।
2: মেরন পাফে দে গোজাইমাস, ওইসো
3: তাম, ইউকি-সান তো দোকো দে আত্তা নো?
2: ভিয়েতনাম দেস, শোগাককো দে ভলান্টিয়া ও শিমাশিতা, 一緒に歌ったり踊ったりしました。
3: そうだったの。
2: はい。 ゆうきさんに会いたいです。
0: এবারে প্রতিটি লাইনের অর্থ জেনে নেওয়া যাক।
1: ওয়েট্রেস বা দোকানের নারী কর্মী পারফে নিয়ে এসে বললেন,
2: মেলন পারফে দে গোজাইমাস,
0: এই নিন আপনাদের অর্ডার করা মেলন পারফে।
1: তাম তখন বিস্ময় প্রকাশ করে বলে,
2: ওইসো,
0: দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু।
1: খাবার খেতে খেতে মিয়া জিজ্ঞেস করলো,
3: তামু, ইউকি-সান তো দোকো দে আত্তা নো?
0: তামসান, ইউকি-সানের সঙ্গে প্রথম কোথায় আপনার দেখা হয়েছিল?
1: তাম উত্তর দিল,
2: ভিয়েতনামে দেস,
0: ভিয়েতনামে।
2: শোগাককো দে ভলান্টিয়া ও শিমাশিতা,
0: আমরা একটি প্রাইমারি স্কুলে স্বেচ্ছাসেবকের কাজ করতাম।
2: ইশ্যোনি উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা,
0: আমরা একসঙ্গে গান গেয়েছি, নেচেছি।
1: একথা শুনে মিয়া বলল,
2: সোদাত্তানো,
0: আচ্ছা তাই নাকি?
1: তাম বলে চলল,
2: হাই, ইউকি-সানি আইতাই দেস,
0: হ্যাঁ আমি ইউকি-সানের সঙ্গে আবার দেখা করতে চাই।
1: অতীতের চমৎকার স্মৃতি। তাম এবং ইউকি স্কুলের বাচ্চাদের সঙ্গে একত্রে নাচ গান করছে,
0: আর কামনা করি ওদের দুজনের মধ্যে যেন আবার সাক্ষাৎ ঘটে। আজকের মূল বাক্য হচ্ছে আমরা একসঙ্গে গান গেয়েছি, নেচেছি। এই প্যাটার্নটি শিখে নিলে আপনারা অতীত বা ভবিষ্যতের একাধিক কর্মকাণ্ডের কথা জাপানিতে একটি বাক্যের মাধ্যমেই প্রকাশ করতে পারবেন। মূল বাক্যের উপাদানগুলো বিশ্লেষণ করা যাক।
4: ইশ্যনি
0: মানে হল একসঙ্গে,
4: উতাত্তারি
0: এই ক্রিয়ারূপটি আসলে গান গাওয়া বা
4: উতাউ
0: ক্রিয়াপদের সঙ্গে
4: তারি
0: যোগ করে গঠন করা হয়েছে। একইভাবে
4: ওদোত্তারি
0: ক্রিয়ারূপটি গঠিত হয়েছে নাচা বা
4: ওদোরু
0: ক্রিয়াপদের সঙ্গে
4: তারি
0: অনুসর্গ যুক্ত করার মাধ্যমে। সবশেষে থাকা
4: শিমাশিতা
0: কথাটির অর্থ করেছি। এবারে আজকের পয়েন্ট, বেশ কিছু কর্মকাণ্ডের মধ্য থেকে কয়েকটি কাজের উল্লেখ করার সময় ক্রিয়ার
4: তারি
0: রূপ ব্যবহার করতে হয়। যে কোনো ক্রিয়ার তে রূপ থেকে তে অংশটি বাদ দিয়ে সেখানে জুড়ে দিন তারি।
1: মূল বাক্যে আমরা দেখেছি তাম এবং ইউকি একসঙ্গে যা কিছু করেছে তার মধ্য থেকে দুটি কাজের উল্লেখ করেছে তাম, সেগুলো হলো গান করা এবং নাচা। তাই সে বলেছে উতাত্তারি, ওদোত্তারি।
0: আর যেহেতু এসব কাজ অতীতে ঘটেছে তাই সে বাক্যের শেষে বলেছে করেছি মানে
4: শিমাশিতা।
1: শ্রোতা বন্ধু, তাহলে আপনারাও চেষ্টা করুন, শুনে শুনে বলুন।
4: উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা, ইশ্যোনি উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা।
0: এবারে একটি নমুনা সংলাপ, একজন পর্যটক জানাচ্ছেন হোক্কাইদো গিয়ে তিনি কি কি করতে চান। কথাগুলোর অর্থ এরকম,
5: হোক্কাইদোতে
1: কি কি করবেন?
4: হোক্কাইদোতে
0: মানে হচ্ছে হোক্কাইদোতে,
4: 何をしますか？
0: অর্থ হলো কি কি করবেন?
5: ハイキングをしたり、温泉に入ったりしたいです。
1: ハイキングから、উষ্ণ প্রস্রবণে স্নান করা ইত্যাদি করতে চাই。
4: ハイキングをしたり。
0: কথাটি হলো
4: ハイキングをする。
0: অর্থাৎ ハイキングバピクニック করা ক্রিয়াটির তারি রূপ。আবার
4: 温泉に入ったり。
0: কথাটি
4: 温泉に入る。
0: বা উষ্ণ প্রস্রবণে স্নান করা ক্রিয়াটির তারি রূপ। এই বাক্যে বক্তা তার ইচ্ছার কথা জানাচ্ছেন বলে বাক্যের শেষে তিনি বলেছেন করতে চাই বা
4: স্টাই দেস।
0: খেয়াল করেছেন তো, তারি রূপটি অতীত বা ভবিষ্যৎ উভয় সময়ের জন্য ব্যবহৃত হতে পারে।
1: এবার তাহলে বন্ধুরা শুনে শুনে বলুন।
4: ハイキングをしたり温泉に入ったりしたいです。
0: আরও উদাহরণ দেয়া যাক। মনে করুন আপনি ওকিনাওয়া ভ্রমণ করে ফেরার পর কেউ জানতে চাইল সেখানে আপনি কি কি করেছেন। আপনি যদি বলতে চান আমি সেখানে কেনাকাটা করেছি আর সমুদ্রে স্নান করেছি, তাহলে জাপানিতে কিভাবে বলবেন? জানিয়ে রাখি, কেনাকাটা বা শপিং করা মানে হল
4: কাইমোনো সুরু।
0: আবার এই
4: সুরু
0: বা করা অংশটির তারি রূপ হচ্ছে
4: স্টারি।
0: অন্যদিকে সমুদ্রে স্নান করা কথাটির জাপানি
4: উমি দে ওয়োগু।
0: এখানে স্নান করা অংশটির তারি রূপ হবে
4: ওয়োইদারি।
0: এবার তাহলে চেষ্টা করুন।
5: কাইমোনো ও শিতারি উমি দে ওয়োইদারি শিমাশিতা।
0: এবারে আজকের বোনাস বাক্য। রেস্তোরাঁয় মেলন পারফে নামক খাবারটি দেখে তাম এই কথাটি বলেছে, কথাটির অর্থ দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু। খাওয়ার সময় কোনো কিছু সুস্বাদু লাগলে বলুন
4: ঐশি।
0: কিন্তু মুখে দেওয়ার আগে শুধু দৃষ্টির বিচারেই যদি বলতে চান যে দেখতে সুস্বাদু মনে হচ্ছে, তাহলে বলুন
4: ঐশ।
1: এবার আপনাদের পালা।
0: এ পর্যায়ে আরো একবার শুনব আজকের কথোপকথন।
2: মেলন পাফে দে গোজাইমাস ওইসো।
3: তামু ইউকি সান তো দোকো দে আত্তা নো?
2: বেতনাম দেস। শোগাক্কো দে বোলান্টিয়া ও শিমাশিতা। ইশশো নি উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা।
3: সো দাত্তা নো?
2: হাই। ゆうきさんに会いたいです。
6: 食いしん坊カイトにお任せ。
1: エバレルパーボカイトアプナルボジョンミシャロード。
0: আজকের নাট্যাংশে তাম এবং মিয়া মেলন পারফে খেয়েছে, তাই চলুন জাপানের মিষ্টান্ন সম্পর্কে আজ আলোচনা করা যাক।
1: সব রকমের মিষ্টান্নই জাপানে পাওয়া যায়, তা সে হোক প্রথাগত জাপানি মিষ্টান্ন অথবা পশ্চিমা ধাঁচের মিষ্টি খাবার বা কনফেকশনারি পণ্য।
0: ঠিকই বলেছেন, তবে পশ্চিমা ধাঁচের বলে পরিচিত অনেক খাবারই কিন্তু বলতে গেলে জাপানে আলাদা রকম নিজস্বতা পেয়েছে। যেমন ধরুন সওতো কেইকি, এটা দেখতে স্ট্রবেরি শর্ট কেকের মতো হলেও এতে ব্যবহার করা হয় স্পঞ্জ কেক। চালের পিঠা, চালের ক্র্যাকার বা মচমচে পাপড় জাতীয় খাবার এবং বিন পেস্ট অর্থাৎ শিম বিচি বা ডাল জাতীয় সর্ষের হালুয়া ভর্তি পুলি পিঠা আবহমান কাল ধরেই জাপানের ঘরে ঘরে জনপ্রিয়। এছাড়াও রয়েছে মৌসুমি কিছু খাবার, যেমন গরমের দিনে বরফ চেঁচে নিয়ে তৈরি কুলফি আর শীতকালে সুইট রেড বিন স্যুপ। জাপানের মিষ্টান্ন শুধু যে খেতে সুস্বাদু তাই নয়, দেখতেও এগুলো ভারী সুন্দর। বসন্তকালে প্রায় সব খাবারে চেরি ফুলের আবহ ফুটিয়ে তোলা হয়, আবার গ্রীষ্মকালে তৈরি করা পিঠাগুলোতে ফুটে ওঠে তারা ভরা রাতের আকাশ অথবা শুভ্র ঝর্ণাধারার প্রতিচ্ছবি।
1: কাজেই বন্ধুরা, আমরা আশা করব যে আপনারা কখনো জাপানে বেড়াতে এলে অবশ্যই জাপানি বাহারি মিষ্টান্নের স্বাদ, সৌরভ আর সৌন্দর্য উপভোগ করে যাবেন।
0: এই ছিল আজকের সহজে জাপানি ভাষা। কেমন লাগলো জানাবেন অবশ্যই।
1: তাহলে আগামী আসরে দেখা হবে।
7: টোকিও থেকে বলছি।
8: This is NHK World.
7: Radio Japan, Tokyo.